আকাশবাণী চৌচামপুর এফ এম মেগাহার্জ চালে পাখাত পয়েন্ট পালিয়াইন থকা হুইনসু মার প্রোগ্রাম মানে রেডিও প্রোগ্রাম লাই লু হাইন্দ্রেন ইঞ্জিন কাঠা চিবাই ওইটু কে হু হিন শিলাল তুমলিন পোল হাইন থকিন পাথে নিন পাক নাই নেইটে লাই লাইটে লাল পা ইথুয়ং পেইন তে লাল তুমলিন পোল হাইন থকিন

আকাশবাণী চুরচানপুর হেচেংচু তুসিংকা ইফাসুমু বাপথেন বা চুইন লালালাম হকি বলু হাকুনি গাই থেউ জৈতাই তুনি হাদেনন গোবলে কে থাদো প্রোগ্রাম টিংলে গুলে লাজেফ খাইলে লো হাকুনি গাই দিউ চপং তে ফানা থাঙ্গিন লাম কাইনা চব হকি মানসানা ওয়ার পপুলেশন দে টিটপি আ থিনি লাম থসেন আই গাই দিউ হি সিকা জন সেই লেকে অংখিনি তো কি হানি নি ফালি সিন চাইতাই ইনদিনা রেডিও থাদো

আকাশ বাণী চুরচানপুর হিচাহি এফ এম মেগা হার্টজ জাহালে খাত পয়েন্টলে আকল না হুমকে ফুং জিং কাকি থা জাতো না হি আহিন সিম নিহয় কিম

0: আকাশবাণী জু চানপুর দা কলমি সোমগিন তো গিতো নিন ভাইলিম চিন লা বডিগার্ড ফ্রি মা কিপানিন লাইন আই হেদিং
1: জারারে লিয়ে না
2: কোন জে
1: বডিগার্ড উসকা টাইটেল সং একদম ফাড়ু হে
3: আচ্ছা হিরো কোন হে উসকা
4: তেরি
3: আরে

আকাশবাণী চুরচানপুর এফ এম জালেখাত পয়েন্টলি মেগাহার্টজ আকি পানুপাংখিয়া অল ইন্ডিয়া রেডিও চুরচানপুর আহি আমাশাই নাই হেতু তে নেতা লম্ফা তো নি তারিখ সোম লেখাত হাসাগি সাং নি সোম নি লেগুক নেতা লাম হিউনসে হুন পন পন নাই নাই দিং দাগ নি মিনিট সোম গালে গিয়া থংগিন তো কিতো না হুন হন আহিয়া দাগ থমঙ্গিন চিয়াঙিন ফল পি কেবার লাক সোন বিবিধ ভারতী ভাই কম্পাউনিং আই দিঙা দাঙা হুঙ্গিন চিয়াঙিন